রাতে 10টা বেজে 35 মিনিট রে শুনিবে কার্যক্রম সিনে তরঙ্গ হিন্দি চলচ্চিত্র গীতকে নিয়ে। শ্রোতা বন্ধু শুনেছিলে কার্যক্রমর সূচনা আকাশবাণী কেন্দুঝর। পরবর্তী কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর। কিছু সময়ের বিজ্ঞাপন বিরতি পরে পরে শুনিবে সকালের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী কেন্দুঝর, সময় সকাল 7:30। প্রচার করছ আদিবাসী গীতরে জুয়াঙ্গ সম্প্রদায়ের গীত। পরিবেশন করেছেন বৈকুণ্ঠ অধিকারী এবং সাথী।

0: শ্রোতা বন্ধু, আপন মানে লক্ষ্য করুথবে বিভিন্ন স্থানরে পুলিশর তনখি চালিছি, হেলমেট, গাড়ির কাগজপত্র এইপরি অনেক। শ্রোতা বন্ধু, পুলিশ আমপাই, আমার সুরক্ষা পাই, আমকো সাহায্য করিবা পাই, আমার সুরক্ষা তাঁকর একমাত্র লক্ষ্য। এথিরে পুলিশকু সহযোগ করিবা একান্ত আবশ্যক। আমি যেতেবেলে দুইচকিয়া যানরে বাহরুছন্তি, মুন্ডরে হেলমেট তো নিশ্চয় পিন্ধিবা, সাঙ্গরে গাড়ির কাগজপত্র মধ্যে রখিথিবা। আউ গোটিয়ে কথা, যেতেবেলে আমি চারিচকিয়া যানরে যাউছন্তি, আমি সিট বেল্ট কু নিশ্চিত বাঁধিবা।
1: আপনি যেমতি কহিলে বর্তমান সড়ক দুর্ঘটনা বর্তমান বড়ি চালিছি, না কেবল কেন্দুঝর জেলা নুহে সমগ্র ওড়িশার, যেপাই সুপ্রিম কোর্ট কমিটি মধ্যে সেইথে বহুত ক্ষোভ প্রকাশ করুচন্তি এবং বহুত সেই

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণুলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার আকাশবাণী কেন্দুঝর সময় পূর্বাহ্ন 10টা শুণন্তু কার্যক্রমর সূচনা।

0: আকাশবাণী কেন্দ্র চার, সময় পূর্বাহ্ন 10:02, আরম্ভ করেছ সঙ্গীতর বিশেষ কার্যক্রম গীতাঞ্জলি।
1: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
2: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
1: কনক জুয়েলারি, বিএস মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।
3: ओडिशा सरकारंक उच्च शिक्षा विभाग आनिछि नुआ सुजोग एईडीपी अप्रेंटिस एम्बेडेड डिग्री प्रोग्राम। पाठपढ़ा सहित काम शिखिबार सुजोग। तृतीय वर्षरे मिलिबो स्टाइपेंड। आसंतु दक्षता गढ़ीबा, चाकरी पाए पथ सुगम करिबा। अधिक सूचना पाए साम्स पोर्टल कु जाई आजि ही आवेदन करंतु। एईडीपी, आजि सिखंतु, काली रोजगारक्षम हुंतु।

শ্রোতাবন্ধু, অপেক্ষার আনন্দ মধ্য এক সুন্দর অনুভূতি। মৌসুমীর আগমন পূর্ব প্রত্যেক মুহূর্তরে লুচি রয়ে আশা, আনন্দ আও কিছু নূয় সম্ভাবনা নিয়ে স্বপ্ন। সেই ভাবনাগুড়িক সহ আজর গীতাঞ্জলির পরিসর আমি নেউছু বিদায়। আও অপেক্ষার রহুছু মৌসুমীর, রহুছু, নমস্কার। আজপাই এইটি শেষ হলা কার্যক্রম গীতাঞ্জলি। কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি। আকাশবাণী কেন্দুঝর, সময় পূর্বাহ্ন 10:30, প্রচার করুছু এনসিইআরটি প্রায়োজিত কার্যক্রমর 1302তম অধ্যায়।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করছু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি বলরাম কান্ডি।

শ্রোতা বন্ধু, এবে আম অঞ্চলের পাগ কেমিতি কহিলে, কেতবেলে গরম, কেতবেলে বর্ষা, তো কেতবেলে কাল বৈশাখীর ভয় লাগুচি। সতে যেমিতি প্রকৃতি ক্রোধিত, আউ তা ক্রোধর পরিণাম ভোগুচন্তি আমি। টিকিয়ে চিন্তা কলে ধারণা হুয়ে প্রকৃতির ক্রোধর কারণ অনেক। প্রথমে মনকু আসে পরিবেশর কথা। গত 5 তারিখ থিলা বিশ্ব পরিবেশ দিবস। কেমিতি পরিবেশর সুরক্ষা হব, আউ আমি এক সুরক্ষিত পরিবেশে বাস করিবা, সে বিষয়ে চিন্তা করিবার দিন।

0: শ্রোতা বন্ধু, দেশের প্রগতিরে সামুদ্রিক অর্থনীতির যথেষ্ট ভূমিকা রয়েছে। সমুদ্রর লুণ মিলবা হেউ অবা মৎস্যজীবী মাছ ধরি নিজের কৌলিক ব্যবসাকে অক্ষুণ্ণ রাখা হেউ, পুনি জৈব বিবিধতা পাই সমুদ্রর অবদান হেউ, পুনি সমুদ্রর দুর্লভ সামগ্রী মিলবা হেউ, অনেক মূল্যবান জিনিস আমাকে এই সমুদ্র দেই থাকে, যাহাদ্বারা আম দেশের অর্থনীতি সুদৃঢ় হওয়া সহ আত্মনির্ভর ভারতের সংকল্প পুরা হেবার বাট খোলি যায়। এই অবসরের আজ রয়েছে আলোচনা, দেশের প্রগতিকে ত্বরান্বিত করিব সামুদ্রিক অর্থনীতি। এ সম্পর্কে আলোচনা করছেন শিক্ষাবিদ ডক্টর প্রফুল্ল কুমার সাহু।
1: অসীম শক্তির ভণ্ডার সমুদ্র জীবসত্তার প্রথম উৎস। সমুদ্র শয্যা তলে সাইতা হয়ে রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ। সমুদ্র গর্ভর মিলে হীরা মোতি ইত্যাদি দুর্লভ প্রাকৃতিক সম্পদ। সেই সমুদ্রর অন্য নাম রত্নাকর। বিশ্ব পাণিপাগকে নিয়ন্ত্রণ করে সমুদ্র, জলচক্রর সে মুখ্য কারণ। সমুদ্র ঢেউ ও পবনর উৎপন্ন হচ্ছে বিজুলি শক্তি। সূর্যর আসুথিবা উত্তাপকু সে অর্ধাধিক শোষণ করে নিয়ে এবং তা যোগু সম্ভব হুয়ে মৌসুমী প্রবাহ। সমুদ্র উপকূল জৈব বিবিধতার এক গতিশীল কেন্দ্র। সমুদ্রর মিলে আমার অত্যাবশ্যক খাইবা পদার্থ লুণ। বহির্বাণিজ্য নিমন্তে সমুদ্র পথাই সবুঠার সুলভ ও নির্ভরযোগ্য। বাণিজ্য কহিলে সাধারণত পণ্য সামগ্রীর আমদানি রপ্তানি বা পরিবহনকে বুঝায়, যার বিস্তার উপর নির্ভর করে দেশের আর্থিক অভিবৃদ্ধি। পৃথিবীর সমুদায় আয়তনর 71 ভাগ হচ্ছে মহাসমুদ্র, এবং এই বাট দিয়ে পরিবহন হুয়ে পৃথিবীর মোট বাণিজ্য কারবারের 90%। এই দৃষ্টি সমুদ্র হচ্ছে ভারতের বাণিজ্যিক জীবনরেখা। মহাসাগর দিয়ে প্রবাহিত হুয়ে ভারতের অর্থনীতি। অশোধিত তৈল এবং কয়লা ঠার আরম্ভ করে ইলেকট্রনিক্স বয়ন শিল্প